0: heiga, na mooi heiga. Doe iets wat maar
1: mooi. Nee, dat heb ik niet gezegd.
0: Oké.
1: Oh, Turkse stucadoors zijn de beste van de wereld. Jij hebt er een paar werken daar. Je hebt er een paar werken. Ja, kijk die jongens daar.
0: Ze zijn professionals, man. Echt bizar.
1: Behoed jabbar, zo'n janne stukken.
0: Behoed mooi janne zo'n carrière. Dus ja, als je iets wil laten stukken, dan...
1: Dan moet je echt Turken hebben.
0: Turken hebben die dat gaan doen voor je.
1: Ja, ja trouwens, Frankrijk-Marokko, raadje, natuurlijk.
0: Bissau-wedstrijd.
1: Bissau mooi, we gaan er niet over praten. Voetbal is voetbal. Toet takje gewoon, sapkoi takiga natuurlijk.
0: Ha.
1: Maar tijdens die persconferentie, hè, dat vind ik wel weer lachen.
0: Ja.
1: Persconferentie van de Marokkaanse nationale ploeg.
0: Kabulisi.
1: Er was een persconferentie.
0: Ha.
1: Nana Kabulis, de Kiep Kahuwega.
0: Okay.
1: Marokkaanse ego-speler, ego-trainer. Maar er zijn natuurlijk journalisten, toch?
0: Ha.
1: Maar een Franse en een Marokkaanse journalist...
0: Ha.
1: Bijna de manakmakandra.
0: Serieus?
1: Dus tijdens die persconferentie... gingen ze op de vuist bijna met elkaar. Het is toch wat. Ik kwabbelde toen op een haat steeds open kreeg. Ik kwabbelde toen maar camera mee bad. Bijna de manakmakandra.
0: Gado, echt serieus?
1: Het is
0: op
1: toch
0: dat
1: wat,
0: niveau, he? Daar... Nou ja,
1: het is
0: nou
1: toch
0: ja,
1: wat, het is kinderachtig. Toch wat.
0: Maar het is wel iets om te lachen. Denk ik van, ja, deze keer kahoe.
1: Oei toch, je denkt ook van, is een barka admin.
0: Ja.
1: Is een chota larkan gaat krijgen.
0: Ja.
1: Ik een aurat bechara, 46 jaar. Bechari.
0: 46 jaar.
1: 46 jaar bechari. Ook een naam heiga, Cat.
0: Cat ke kabhel.
1: Cat. Cat bechari. Ik een jackpot zo, jitalba.
0: Ha.
1: Van 14 miljoen euro.
0: Ha.
1: Baki kabhel, je ugal check kare, bichari, in Wales, acha, Wales, Belva,
0: ja.
1: To ugal check kare to, dus ego machine ba kenlek, hamna kini la tromon sacha, kabhi na, tu kini ga kabhi, loit.
0: Konchi.
1: Are loterij?
0: Nou, af en toe, misschien eind van het jaar. Ik geloof daar niet zoveel in, hoor.
1: Ik koop nooit een loterij.
0: Was handje.
1: Dek je het, hoor?
0: Was handje?
1: Hij bolet erin bad handje, maar het is was handje. Klopt.
0: Maar het is toch een doekje. Het is zo'n, ja.
1: Je stopt je hand erin, ja.
0: Of was handje noem je dat. Ik ben een orbi bolet was handje. Hamlok, is het je nou niet lekker? Oké.
1: Nou, Jani, hamlok, mama. इस सब चीज में हम लोग के ध्यान ना है या हम लोग के ध्यान है बड़का बड़का प्रॉब्लम में
0: आगे बुझावे खातिर ने सो दैट्स
1: व्हाट स्पेशलिस्ट हम लोग बात इस स्पेशलिस्ट
0: मैं कैट की नहीं से
1: घर में
0: तो
1: घर में आग लगी तब बेल करिए हमाबे हमाबे बुझा दे बे सब आग ही नहीं मैं कैट के प्रॉब्लम हुआ बड़का प्रॉब्लम है यार सुनना दस बेचारी किनिस लोटरी
0: या
1: 20 साल से ओही लॉट नंबर वाओ की नेगा
0: 20 साल लंग
1: वन सब कुछ मा अ फ्राउ विन 14 मिलियन यूरो
0: इज तो मोय
1: मा काबल कैट गर्ल जे कंट्रोलर करे चीजवा
0: हां
1: कोनो मशीन है क्या लग जोन में कंट्रोलर करे जाएगा कंट्रोलर ऑटोमेट तो ओमन लिखला नहीं यू हैव नेक्स्ट हवन
0: अरे
1: द कैट गर्ल दुकानिया में जोन में कीनिस रहा हां ओकर नाम है अदमिया करण कुमार करण कुमार के दुकान में की दिस रहा तो करण कुमार बोले सच्चे अल्लाह और बोले हम लोग चेक करके लो उतरा हुआ बिग दिल्ली यहां पे प्रोलबाक
0: अरे
1: दस लाटर ब्लेक दैट रोक बिल द वार एटसेट्रा एटसेट्रा मतलब कैट हैव वर्सेनली दैट थिंग वेल गवोनन
0: या
1: अलेन नक सेव दैट थिंग weggegooid
0: ए दैट क्राइ गेन गेल्ड
1: दस अ प्रॉब्लम है यार सो विल आल्सो नॉट क्लेबर एंड करण कुमार बोले हां सच्चे इसे भलबा
0: या
1: Dus Karan Kumar no nakamoni?
0: Nee.
1: Nee, Karan Kumar is eerlijk. Kumar eerlijk hai ga.
0: Ja, ja.
1: Okay. Kumar logal altijd eerlijk rahe ga.
0: Heb jij ook achter je naam een Kumar? Ik wel hoor.
1: Nee. Hamama naam is Prasad.
0: Prasad, oké. Ha, ठीक, bol.
1: Hamama naam is Anand Prasad.
0: Anand Prasad, ha. Kaise bhul sakil ha.
1: Oto naam is Lloyd Kumar.
0: Na, Sanjeev Kumar.
1: कहे तो न मुआ थोड़ो तो के चाहिए बतावे के लोई
0: ओ अच्छा अरे हम लोग प्रीपांगी ना बोली ना है अच्छा ठीक है
1: मैं नाना बकरू जान जाई तो प्रॉब्लम
0: नाना बकरू के ओ या ओके
1: नहीं दोस्त कैट हैव द प्रॉब्लम

0: हम जाइला एक घंटा नहाई अब एक घंटा नहाबे
1: verzekeringen toch iets direct bel kerk want die moeten ook dan mal dingen komen schoonmaken en zo hè dat soort dingen moet je allemaal gaan regelen
0: nou chorde hum kar debe yaar
1: auto kar dena
0: are dus सुना इंग्लैंड आगे वेल्स में हम लोग रह ली टोक्यो गए ली फिर हम लोग जाए इंग्लैंड
1: इंग्लैंड में क्या भेल
0: एगो आदमी
1: हाँ
0: बनमास के घर सरवा
1: या बदमाश के ये हैप मेंसेस ये हैप ट्वे सोर्ट ऑफ बदमाश एक वो बदमाश है और एक वो बदमाश के घर हाँ बदमाश के घर के सुधार ना पाई है तू
0: ऑन ऑन फॉर बेइंग लग एक वो बदमाश के घर इरा आदमिया ऑफ हाई गादमिया एक वो द्रियन देर तक यार के आदमी छ अपन औरत के एक औरत के आधा बरीस इतना मिसहैंडल करीस बा ये दमिया
1: आधा बरीस
0: तलक एन लिखाम लग
1: मिका दो
0: ओकर सोशल मीडिया जोन रहा
1: हाँ
0: जोन इधर उधर जोन पोस्ट करत रहा ई करत रहा ओकर नाम पे ओकर पैसा जोन आवे भीतर ई लेवे ओकर टेलीफोन टेलीफोन सब ले लेस ओके बंद कर देवे
1: हाँ
0: कमरा में
1: या
0: En als ze dan als een hond ging blaffen, waf,
1: ja.
0: Dan mocht ze eruit.
1: Ja.
0: Oker pakarke, oker gataya, oker koop sleep kare gharwa bhar me.
1: Adamia, echt serieus?
0: Dus itana barmaas admi. Ka bhail, apne ke film karat ra bhi, ki u ka karega ka na. Chori lehi ke badraih kare, uratiya ke ee kare, u kore. Afal water, jon पनिया जोन धोबेगा तो बर्तम अर्तम ओके बिक देवे ओकर ऊपर और फिल्म करे
1: और
0: पगलवा अदमिया ड्रग्स खूब पियत रहा दारू खूब पियत रहा खौक करत रहा व्हाट अ मिसहैंडलिंग आधा बरिस अच्छा अत इज नीट नॉर्मल तो तस कौतु जो आयल है ओके पकड़े मैंने कैसे कौतु वहां पहुंचल दत वेट एक नीट मारवार वीडियो बिल दे कैनलक वेट व्हाट दी मैंने गदान
1: या
0: Hij heeft zichzelf opgesloten in een koelkast. Koelkast was een sapje joh, niet karke. En zie je die koel. Hé, de man is chader, hè? Bas gel koelkast was me gozge.
1: Ay, mijn god, echt serieus.
0: Maar gelukkig scoutu, kool is koelkast was bij toch? Want ze wisten dat die man in huis moest zijn.
1: Ja, ja, ja.
0: Maar die man was bijna ontsnapt dus.
1: Dus ja, maar ja.
0: Ik word chord, jij loopt, toen goes je jappen koelkast.
1: Direct aan koelkast me goes je. Maar tamasa hoe het dunia me, dat admilon ke moori kitna kharaap ho jaega. Waarom doe je dit soort dingen?
0: Sonna, als het niet goed gaat in een relatie, hoe is dat toch?
1: Ja, maar dan ga je toch niet die persoon mishandelen of wat dan ook? Dan haak je dat toch?
0: Dat recht heb je niet.
1: Nee, natuurlijk niet, maar dan ga je toch weg?
0: Precies, ga uit elkaar, maar je hebt niet het recht. Toke na mag maar niet eens kaske pakreke, oké?
1: Nee, nee, chou ik niet eens mag
0: het, oké? Laat staan, ik wil lapper maken, laat staan.
1: Niks.
0: Dit soort idiote dingen doen, kom op.
1: Niks, ja.
0: Maar vrouwen, jullie moeten dat ook nooit pikken.
1: Nee.
0: Door admija karega, ik dacht toke maar eens, ik lapper.
1: Direct aangeven.
0: De volgende stap, toke je nu mishandel karega, moet je voorkomen. Je moet dit soort dingen niet pikken.
1: Nee,
0: wat jij keer los je die dingen op.
1: Sowieso en met praten los je op. En als dat niet werkt, ja, sowieso altijd aangifte doen. Want dit soort dingen kunnen niet. Hè?
0: Ja. Ides, hem ook jij la Udes. Duitsland.
1: Abdo Duitsland met jij. Oké, maar. Ik wilde nog even blijven in UK, Engeland. Want waar keer koning, waar keer Maharaja, gratie, deze Hega, ik zin een keer. Die 70 jaar geleden ook een vonnis raad. En die mevrouw werd opgehangen, toch? Maar eigenlijk, hoe mishandel hoort raad, ook dat moet ik mishandelen raad. Maar kan ja, Maharaj ook gratie deze zeggen.
0: Ik heb het niet gevolgd, Lloyd. Maar ja, kuch hoiga reden, toch?
1: Ja, ja, ja.
0: Waardoor die man die gratie heeft gekregen. Ik weet het niet.
1: Abke had jij toen Duitsland met jij, ja?
0: हम जाए दार्जिलिंग
1: दार्जिलिंग में क्या भेल अब
0: देख तोर ऊ हैगा जोन कुत्ता हुआ
1: हां
0: अदाई तो हम कुत्ता तो अतसे कुत्ता हुआ या हम जानीला समख मानस एंड ओ समख मान फरदीन द प्रेडिकेट ओ
1: हम सोचे तो हमने बोला कि कुत्ता हम
0: ही है ना हम जाए तोर कुत्ता हुआ के तरह
1: हमार कुत्ता हुआ हां
0: देख दे चिवावा
1: हेलो बैद नोग Anand, kun je even kijken naar je microfoon? Want ik hoor je niet. Ik heb wel microfoon mee van Anand, maar ik.